0: Science.
1: আসসালামু আলাইকুম। এমন ফাওয়ের বাবদু কলকাং এদেম গুরুয়ানা সায়েন্সকে মুড়িঙা প্রোগ্রাম কায়ক মিহাফতা আগামি বদল করি আড়ুন সামিয়া আহমদ ওয়াহিদ। গুরুয়ানা সায়েন্সকে মিহাফতা আগ প্রোগ্রাম আয়ক করিয়ে দানি নাফিসা আব্দুর রশীদ।

আল মদিনাগ আহলুরিনাই এউরেঙ্গ ওয়াশাগান তিবে আওরা বিঙ্গে মিহুনাকা আল্লাহগে রাসূলা আরহুগা হাঙ্গুরামে নুগস ফাস জেহিফা তিবমেনতে আদি একলেগে ফানগে ফুরান ফুলাবুরে এউরেঙ্গে ফুরান তাক ইসকান দিনমেনতে এহনি এউরেন্ন সালিহ আমালে কামগা লিয়েগে মেনুই এউরেন্ন আঙ্গ হিক্কুমে আদি ওয়ারবলি কামে বেস আদি বড় হ্যাঁ হুন কামে বেস আল্লাহগে মাউগা এউরেন্ন কান নুজহেনতে আদি কাফিন রুড়ি আরানে তনক এউরেন্নক ফিয়াবলেন নেড়েনতে আদি আদাওয়া তেরিগ কিবেন গেল্লমেন এউরেন্নক নুলবেনতে হামাকাশ্বরুম ইহসান তেরিঙ্গে ধর্ম আল্লাহ গেল্লেনি নুকরবানতে

0: ফাহে হেউরেং এম্বুরি ফুরগস দি ফিনম ফাহে খালেগ ফান বিদাল ওয়াশে তিমং খালেগ ফান আল্লাহ ফুদে একলাঙ্গ মেনুই ইলাহ কুনুয়ে হাম এখানে একলাঙ্গ তিমং খালেগ ফান ওয়াকিল কুরব্বা ফিমে একলাঙ্গ ই বড় বেগম্বা আরশুগে ভেরি রসকলাঙ্গে
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله بإسم فلوم فشاغنمي

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুমুস সালাম।
0: কোবা হুরিয়া কো দিনকে হাল কি নেতামিয়াদু?
1: রাঙ্গালু আলহামদুলিল্লাহ।
0: আন্টি কি হাদ সমবার রাঙ্গালু? আদি আন্টি উম্মীদ কুরং রেডিও আডো আন্তি বি হুরিয়া কো দিনকে বেস হাল রাঙ্গালু বানিকমা। ঠিক দিন মানে মি প্রোগ্রাম রাঙ্গালং আডো হা প্রোগ্রাম গা গেনেস্তে বেতাক্কা বেয়েরিবা গে তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম গা স্টুডিও গা তিবিগে মিয়াদ মি বেয়েরিবানি কোংকু দিননে
2: আলভিন শানায়া আইরা ইজহা
0: ইজহা আইরা শানায়া আদি আলভিন মিকুদিন নাইকি মিয়াদ গে প্রোগ্রাম কুরিয়া মিগেন্দনি তিয়কুদিন গে মারিয়া আন্টি তিতি তিতি কুজ্জে মিয়াদ গে প্রোগ্রাম গা বেস বারম মুহিম বেতাকেন হুননানে এ বেতাকাইকি কুড বগুত কলক ফাহু আন্টি বদ্দল কল্লানা

0: মিহার মিয়তি তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম নিম্মালা গাড়ি জেহিফা মিহা হিসাবম প্রোগ্রাম নিম্মালা ফা আন্টি বাকি বেলানাং হুরিহা কুদিন না বেশ উফাভেরি দুহাকাং এদিন ওয়াসসালাম আলাইকুম
1: ওয়াসসালাম আলাইকুম।

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبعه نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত টাকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೀ ದಿವಹಿರಾಜೆ ಗೆಡು ಇರೋಸಿ ಹಗಡಿ ತೇರ ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೀನಿ ಮಿರೇಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಪಂಗಿತುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমগুতুগা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিবডিগিং খান্ড আলুয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দৌলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুগা

0: service commissioner nong me isla ga bank of fawa gotu ga gm mozafun ayen ko waki kuruma mozafun na gule kankam ga zimmadar isveria ki ceo adi authority ke maqam tan ke musare a inayat ta kandalani dawlat ke musara ge siyasat ke qanun ge dashun national pay commission un kamawani bank of fa me ge turu me isla ga rarasha city ta ka qanun ge dashun local council ta kun for ko den je aam khidmat ta ke tere ka kuni manage kurum ge khidme bani himanu wa fa me isla majli ha balagane committee afano ma bani fas ko fa
1: gadi miharu hak gadi fan service minute fan sa sikunt umi di vehra che gadu ইয়ামানুকে কান্ডুকে সরহদ্দুন দাতুরু কুরমুন দিয়া তেও টেঙ্কর হিসর কোগ্গেন সোমালিয়া গিঙ্গুস ফাওয়াকামা মিশ্রুকে সরকারুম বুনিফি মিশ্রুগে আফালুবেরি নায়কো এমটি ইউরে কানামক কিয়া এ তেও টেঙ্কর হিসর কো ফাওয়ানি ইয়ামানুকে কান্ডুকে সরহদ্দুন দাতুরু কুরমুন দানিকো সোমালিয়াগে কান্ডু ফেরে মিহুন হিসর কো ফাওয়া এ টেঙ্কারা এগা তিবি ফালুবেরিঙ্গে হালত ওয়ারাগ্গা তুম্বালামুন দাকামা মিশ্রুগে খারজি ওজারায়ম বুনে আদি তেও টেঙ্কর মিহার সোমালিয়াগে কান্ডুগে সরহদ্দ ওয়াদি ফাওয়াতি সোমালিয়াগা হুন্ন মিশ্রুগে এম্বাসিং এ ওলন্দা ফালুবেরিঙ্গে হালতু গাতুম বেলুমা আঙ্গা ফাওয়াকামাবেস এ ওজারায়ম বুনে সোমালিয়াগে সরকারা গুড়িগেন এ টেঙ্কারুগা তিবি ফালুবেরিঙ্গে রক্কাতেরি কঙ্কাশবর কুরুমুগে মাসাক্কে মিশ্রুগে এম্বাসিং কুরাণিকামা এ ওজারায়ম বুনে ফাবে সোমালিয়াগে কান্ডু ফেরে মিহুন এ তেও টেঙ্কারু হিসোরকু ফাওয়ানি মিদিয়া মিমহুগে হিসর কো ফাওয়ানি মে মহুগে দেবণ দোহু ইয়ামানুগে হুড়ঙ্গু দেকুণ দাতুরু কুরমুন্দানিকো এটেঙ্কারুগা ইন্ডিয়াগে ফাড়ুবেরিয়ে হুরিকামাবেস রিপোর্ট বুনেফাবে এটেঙ্কারু হিসর কুরি মিহুম বাণী ফাড়ুবেরিন দু কলুমা ফ্যাসা দিনুমা আইলাতহুগে কিবেন এদিফা কামাবেস বাই রিপোর্ট তাবুনে নিম্মালমুগে কুরি মুহিমু সুরুহিত দণওয়ালানা ADHD হুন্ন ফরায়তক ফরুয়া দিনুম বেনুম কুড়া মিথেল ফেনিডেট কানুনি অনিগণুগে তেরেন রাজ্যেন লিবেন ইন্তিজাম রাইসুল জুমহুরিয়াগে গারারকুং হামজসাবাফি নরহুন্নকি দেমহেটেনবি সিহি ফরুয়াগে নিজামগে বিঙ্গাকামা রাইসুল জুমহুরিয়া বিতাড়ুবেজে মালে সরহদ্দুগা হাউসিং মশরু হিঙ্গা মিবগুতা লিবিফাওয়ানি দিহাস হ্যাসাতেক ফ্লেট এলেওয়ারুগে বিঙ্কামা বিনারা গেদুরবেরিকামা উমরানি তারাগ্গিয়া বেহে ওয়াজির বিতাড়ুবেজে টেকনোলজিগে গঞ্জে হুন্তকায়কু জিম্মাদারুনু স্বেরিকামে মুহিমুকামা দাখিলি সালামতা মাসাক্কে তেরিকামা ফান্নিয়তা বিহে ওয়াজির বিদাড়ুয়েচে ইয়ামানুগে সরহদ্দুং হিসর কুরি তেও টেঙ্কর সোমালিয়ায় গেঙ্গোসফি মিয়া হিসাবু মিগাডিগে খবরু দন্নওয়ানি মুনি দেং এম ওহা খবরু ইবাডান্নওয়ানি মেন্দম বার জাহায়রু খবরু গাড়ি প্রোগ্রামু খবরু রেসমগা তিহেদ কোলে বগুতু কোলো শুকুরু দন্নওয়ান আমান রাক্কা তেরি দোহাকং ইদে আসসালামু আলাইকুম
2: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
3: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এম হেও মিহকি এনাগে উমর দিগু মায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
1: মি দিবেহরাজ্যেগাডু হ্যাগ্গাডি নবা বিসমিনটু গমিগেনিস্তেনি মিরেগে ইশা নমাদু বাগুতুগে বঙ্গিয়া বঙ্গিতুয়া
4: আল্লাহু আকবার আল্লাহ

0: আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আরুকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আরুকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ ইখলাং কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামাই খানি মাইং আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দীন খালাস করে ওয়া ইখলাং গে কিবায় আলকান করে ওয়াশিফ ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরতকে ফাসফান আয়াতগা ওয়াহি কুরাওয়াফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফু গে সতে কা দিহওয়ান আয়াত কা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামী হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরম মতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এং এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে
1: এং হা সাতর সে গসালিস নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবে রাজ্যে কে আডু

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহরাজ্যগাড়ু দিবেহরাজ্যগাড়ু ফতি হাতরু গডি তিরিস হামিনটু গামি গেনেস দেনি মিরেগে ফতিস নামা দগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিতো
3: Allahu Akbar Allah